0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 রাখন্তু। এসবিআই সচেতন রহন্তু সুরক্ষিত রহন্তু।
1: পরবর্তী এসএমএস টি আসছে, পঠাইছন্তি প্রভাকর পাত্র, প্রমোদ পাত্র, রথ ভাই এবং সুদাম ভাই। আপনি চাইছন্তি ধোকা অ্যালবমরে অঞ্জলি মিশ্রকে শুনিবা পাই। আপনার ঠিকনাটি হচ্ছে মহম্মদপুর বিলাট কটকরু। অঞ্জলি মিশ্রক কণ্ঠে গীতর অর্থটি এবে বর্ষা হলে খালি দেহ ভিজে, এবে বর্ষা হলে খালি দেহ ভিজে আউ মন ভিজে তোমরি স্মৃতিরে, পুনি রাতি হলে লুহ আখি ভিজে আউ বাকি লুহ পিয়ে ওঠরে।

0: ভীষ্ম বাণাসুর তোর ইতিহাস পথ এটি দর্প তুমি বলরে বলিয়ন হই অহংকার জ্ঞান শূন্য হইছ দর্পান্ধ মূড় তো বিশ্ব সংহারক মহাকাল সহিত সংগ্রাম ইচ্ছা করিছ মূর্খ মু নিশ্চে তোর গর্ব চূর্ণ করিবি নিশ্চে তোর বল বীর্য হরণ করিবি দেখিবি কিয়ে কিয়ে তোতে রক্ষা করিব।
1: নাথ নাথ এ কি ভয়ঙ্কর মূর্তি কাহাঠারে এতে রোষ
0: কোন কহিবি প্রিয়ে সে পাপমতি বনাসুর স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন জয় করি তহিরে তৃপ্ত ন হই গোলক বিহারী শ্রীকৃষ্ণ সহিত সমর করিয়া প্রায় দৃঢ় অভিলাষ করিছি মূর্খ বুঝি পড়ু না তার অন্তিম সময় নিকট হয়ে গলা আউ তা সহ মোর কৌণসি সম্পর্ক নাই।

শ্রোতেন্দু কার্যক্রমের দ্বারা শুনিবা সুরেশ ওয়াডিকার এবং তৃপ্তি দাসক কণ্ঠরে কথাচিত্র চকা চকা ভৌঁরী।

0: ভিডিও লাইক করিবা পাই টঙ্কা মিলিব সো ইজি
1: ফসিলা অজনা লিংকস উপরে ক্লিক করন্তু নাহি আরবিআই কহে
2: সচেতন হুন্তু সতর্ক রুহন্তু।

0: বড় মাছ উৎপাদনকারী দেশ ভাবে নিজের জায়গা বনেছে। এ ক্ষেত্র 3 কোটি মৎস্যজীবী মানকর জীবিকাকে সুরক্ষিত রাখবার সহিতে দেশের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি সাধনতে বড় ভূমিকা নেছে। 2024-25 আর্থিক বছরে দেশ 195 লাখ টন মাছ উৎপাদন করেছে বলে উপরাষ্ট্রপতি সূচনা দিয়েছেন। কার্যক্রমটি মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি কহিছেন, ওড়িশা ভিজন 2036 ও বিকশিত ভারত 2047 লক্ষ্য সাঙ্গে রহিথিবারি মিশন অধীনটি গভীর সমুদ্র মাছ ধরা জাহাজকে লগাবার সহিতে জাহাজ মানকর অত্যাধুনিক আধুনিকীকরণ করাযিবার ব্যবস্থা রহিছে। পারাদ্বীপ, ধামরা ও গোপালপুর বাগির বন্দর এলাকাকে অত্যাধুনিক সামুদ্রিক স্থলী ভাবে বিকশিত করা যাই করি ওড়িশা সমুদ্র খনি এলাকার লোকঙ্কর সর্বাঙ্গীন আর্থিক অভিবৃদ্ধি করা যিবা। প্রযুক্তি ভিত্তিক স্বচ্ছ ব্যবস্থা জরিয়ে ভারতর খাস আর্থিক ক্ষেত্র ও গভীর সমুদ্রটি সুরক্ষিত উপযোগিতা মূল করি করি দেশর নীল অর্থনীতিকে বড়াবার থি ওড়িশা সবুবেলে আগধাড়ির ভূমিকা নেবা বলি শ্রী মাঝি কহিছন।
1: ওড়িশা পাই আমি স্বতন্ত্র ভাবে ব্লু ইকোনমি যোজনা প্রস্তুত করুছু। আগামী 10 বর্ষ মধ্যে 150টি নূতন গভীর সমুদ্র মাছ ধরা জাহাজ DSFV র নিয়োজন এবং 500টি মাছ ধরা জাহাজর আধুনিকীকরণ মধ্যে করা যাচ্ছে। এই মিশনের সফল কার্যান্বয়ন ওড়িশাকে দেশের অন্যতম প্রমুখ সামুদ্রিক মৎস্য কেন্দ্র ভাবে প্রতিষ্ঠিত করা সহিত আমার যে লক্ষ্য আমার যে মিশন নীল অর্থনীতি ক্ষেত্রে এক অগ্রণী রাজ্য ভাবে ভারত বর্ষর পূর্ব ক্ষেত্রে অবস্থিত আম ওড়িশা এই অগ্রণী রাজ্য ভাবে নিশ্চিত ভাবে ছিড়া হব।
0: গলা 11 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্ব থি দেশের মাছ চাষী মান জীবনধারণর মান বদলিবার সহিতে মাছ উৎপাদন 106% বড়িছে বলি কেন্দ্র মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী রাজীব রঞ্জন সিং কার্যক্রম থি যোগ দেইকরি কইছন।
2: हम लोगों ने ये तय किया है कि हमारे समुद्री क्षेत्र की सुरक्षा को ध्यान में रखते हुए जो हमारे तिरंगा हमारा जो राष्ट्रीय ध्वज है वह ध्वज लहराता हुआ ही वेसल हाई सी में फिशिंग कर सकेगा। जो हमारे मछुआरे कोऑपरेटिव सोसाइटीज हैं, जो हमारे इस तरह के प्राइवेट एंटरप्रेन्योर्स हैं, जो हमारे देश के हैं, वो ही इसके लिए हकदार होंगे और हम FPOs को और कोऑपरेटिव सोसाइटीज को प्राथमिकता दे रहे हैं।
0: রাজ্যপাল ডক্টর হরিবাবু কম্বমপাটি ও কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রমুখ কার্যক্রমটি যোগ দিয়েছিলেন। তার উত্তর উপরাষ্ট্রপতি জাতীয় বিজ্ঞান শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান নাইজরর 15 নম্বর স্নাতক সমারোহটি যোগ দিয়েছিলেন। চলতি খরিফ ঋতু লাগি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার পঞ্জীকরণ আইবা 31 তারিখ শেষ হওয়া। ঋণ নেইথিবার চাষী মানে প্রাথমিক কৃষি সমবায় সমিতি প্যাক্স, বৃহদাকার আদিবাসী বহুমুখী সমবায় সমিতি ল্যাম্পস আউ ব্যাঙ্ক শাখাটি ই পঞ্জীকরণ করাই পারবে। পঞ্জীকরণ লাগি আধার কার্ডকে বাধ্যতামূলক করা যাইছে। জনে চাষী সবু নয়তকা 5 একর তক চাষ জমিনর পঞ্জীকরণ বিনা কেন্সি দেয় দেইকরি করিপারবে। ভাগ চাষী মানে ভিল নির্ধারিত ফর্ম থি জমি মালিক মানকনু সহমতি আনিকরি নিজর ফসলর পঞ্জীকরণ করিপারবে। প্রাকৃতিক বিপর্যয় লাগি ফসল অমল থি নুকসান হেলে এই যোজনা থি চাষী মানকু ভন্না দিয়া যিবা। 2027 মসিহার পঞ্চায়েত ও পৌর নির্বাচন লাগি প্রক্রিয়া মূল হইছে। ইথিলাগি রাজ্য নির্বাচন কমিশনকর তরফু আইবা 21 তারিখ দিন গোটে উচ্চস্তরীয় বৈঠক হেবা। ওসওয়ান প্ল্যাটফর্ম জরিয়ে আবাসী জরি হেবারকে থিবার বৈঠকটি সামিল হেবারকে সবু জিলাপাল মানকু কমিশনরকর তরফু চিঠি করা যাইছে। বৈঠকটি ডোর টু ডোর সর্ভে বাবদে আলোচনা করা যিবার সহিতে ডিসি বিল আর ব্যবহার প্রমাণপত্র বাবদে ভিল আলোচনা করা যিবা। রাইজে বৈধ ফিটনেস প্রমাণপত্র বিনা চালুথিবার বাণিজ্যিক গাড়ি মটর বিরোধী কড়া কার্যানুষ্ঠান নিয়া যিবা বলি পরিবহন বিভাগ তরফু কোহা যাইছে। নিয়ম নাই মানুথবার গাড়িকে টোল প্লাজান জবত করা যাই করি সে তার RC ও পারমিট বাতিল করা যিবা। গলা April 1 তারিখ নু June 30 ভিতরে রাজ্যের 31টা টোল প্লাজান ফিটনেস সার্টিফিকেট বিনা চালুথবার গাড়ি বিরতি মোট 43,696টা চালান কটা যাইছে। বারবার নিয়ম ভাঙ্গুথবার 38,931টা গাড়িকে চিহ্নট করা যাইছে। নূয়া নির্দেশনামা অনুসারে 10 থর কি তানু অতকা ধরা পড়িথিবার গাড়ি না থি 7 দিন ভিতরে নোটিশ জারি করি করি কার্যানুষ্ঠান নেবারকে আঞ্চলিক পরিবহন বিভাগ কর্তৃপক্ষকু বিভাগ তরফু নির্দেশ দিয়া যাইছে। আপন মানে খবর শুনছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নু। পুরী শ্রীমন্দির মহাপুরুষমানকর অনসর গুপ্ত সেবা নীতি চালিছে। মহাপুরুষমানে ধীরে ধীরে সুস্থ হেবার থি লাগিছন। আজ 10মী তিথি অবসরে ওসলাগি নীতি করা যিবা। শ্রীমন্দির মধ্যাহ্ন দীপ ভোগমণ্ডপ নীতি উত্তরু জয়বিজয় দ্বার বন্ধ করা যাই করি বেহরণ দ্বার ফিটা যিবার সহিতে অনবসর নীতি করা যিবা। সেয়াড়ে মহাপুরুষমানকর পুরা ঠিক হেবার লাগি রাজবৈদ্যমানে দশমূল মোদক মধ্যাহ্ন ধূপ উত্তরু শ্রীমন্দির।

আজ কা গুন্ডা রাজ এই ফিল্মর গীতটি শুনলে। গীতটির কণ্ঠদান করে অভিজিৎ এবং সাধনা সরগম, সঙ্গীতর সজাই আনন্দ মিলিন, গীত রচনা সমীর। এথর আসন্তু শুণবা নুরি ফিল্মর গীতটিয়ে। গীতটির কণ্ঠদান করেছেন লতা মঙ্গেশকর এবং নীতিন মুকেশ। সঙ্গীত খয়াম।